শ্রোতা বন্ধু, হিন্দির সমাচার রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির। আকাশবাণী বারিপদা আরম্ভ করুছু ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। কার্যক্রমর প্রথমে কণ্ঠশিল্পী শৈলভামা, কণ্ঠরে শীর্ষানন্দ দাসকানন গীত রচনা।

শ্রোতা বন্ধু, এথিলা আজির ভক্তি গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম অনুচিন্তা, পরে পরে শ্রীমদ ভাগবত। আসন্তু শুনিবা আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

সংস্কৃতরে সম্বাদ রিলেকারি প্রচার কল আকাশবাণী দিল্লি আকাশবাণী বারিপদা আজ আমার প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা শুণন্ত সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে প্রচার করব সাঁতালি আখড়া কার্যক্রম সুগম সঙ্গীত শুনেপার সকাল সাতটা বাজি পঞ্চাবন মিনিটে কার্যক্রম হেলো বারিপদা শুনেপার সকাল আটটা বাজি পনের মিনিটে মধ্যাহ্ন বারটায় প্রচার করব লোকসঙ্গীত ক্রমে খঞ্জণি ভজন পরিবেশন করবে শিল্পী কেদার চন্দ্র মাঝি এবং সাথী কলাকার মানে দিন গোটায় বাজি কোড়ি মিনিটে প্রচার করব নারী মহল কার্যক্রম কার্যক্রম রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে শুনিপার এনসিইআরটি প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ সন্ধ্যা ছটায় আমার দ্বিতীয় অধিবেশন আরম্ভে শুনিপার কতটি ভক্তি গীত সুগম সঙ্গীত শুনিপার সন্ধ্যা ছটা বাজি পনের মিনিটে উজ্জ্বল আম দেশ এই কার্যক্রম প্রচার করব সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে আজ এতে রয়েছে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম রাতে সাতটায় প্রচার করব আদিবাসী সঙ্গীত কার্যক্রম আজ এতে রয়েছে সাঁতালি সম্প্রদায়ের গীত চাষী ভাই মান কার্যক্রম চাষবাস প্রচার করব রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে আপনার অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করব রাতে আঠটায় রাতে আঠটা বাজি তিরিশ মিনিটে শুনিপার সুগম সঙ্গীত গীত অতীত সঙ্গীতক নিয়ে আমার এই বিশেষ কার্যক্রম আপনার শুনিপার সকাল আঠটা বাজি চাশ মিনিটে ম্যাগাজিন কার্যক্রম প্রচার করব রাতে দশটার রাতে দশটা বাজি তিরিশ মিনিটে শুনিপার একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম শ্রোতবন্ধু এলে আজ আমার কেন্দ্র প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র কিছুক্ষণ মধ্যে

0: প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল ও প্লাজমোডিয়াম ম্যালেরি। মাই এনফোলিস মশা ম্যালেরিয়া আক্রান্ত রোগী কি কামুড়ি রক্ত শোষিলা বেড়ে এই পরজীবীকে নেইথায় ও সুস্থ লোককে কামুড়লে সুস্থ লোকটার 10-17 দিন মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পাই থাকে। আমাদের ম্যালেরিয়া মুখ্যত প্লাজমোডিয়াম ফালসিপেরম ও প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা হয়ে থাকে। প্লাজমোডিয়াম ফালসিপেরম দ্বারা সৃষ্টি হওয়া ম্যালেরিয়া অত্যন্ত বিপদপূর্ণ, কারণ এছিরে আক্রান্ত ব্যক্তি মানে আরম্ভর তুরন্ত চিকিৎসা নকলে বা অসম্পূর্ণ অনিয়মিত চিকিৎসা কলে মস্তিষ্ক রোগের আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পড়ে থাকে। ফালসিপেরম ম্যালেরিয়ার আরম্ভে রোগী সাধারণ ভাবে অস্বস্তি অনুভব করে, মুন্ড বিন্ধিবা, বান্তি লাগিবা ও বান্তি মধ্যে হয়ে থাকে, কাশ ও সামান্য তরল ঝাড়া কত ক্ষেত্রে দেখা যাই থাকে। ভাইভ্যাক্স ম্যালেরিয়া পরি 48 ঘন্টা বা 72 ঘন্টা ব্যবধানে হেউথিবা পালিশ জ্বর পরি হয়ে নথায়। এই রোগে হলদিয়া কামল মধ্যে হয়ে পারে, যকৃত ও প্লীহা বড়ি পারে, রক্তহীনতা শীঘ্র হয়ে থাকে। এই ফালসিপেরম ম্যালেরিয়ার এক নির্দিষ্ট ও স্বতন্ত্র বিপদ হচ্ছে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যথা মস্তিষ্ক, যকৃত, ব্রুকক, ফুসফুস ও খাদ্যনলীকে রক্ত সঞ্চালন ঠিকভাবে হয়ে নথায়। শীঘ্র রক্তহীনতা হেউথিবারু হৃৎপিণ্ডর কাম ঠিকভাবে হয়ে নথায়। এপরি অন্য তিনি প্রকার ম্যালেরিয়ার হয়ে নথায়। রক্ত সঞ্চালন ঠিক নহবার সেই অঙ্গগুলিক কাম ঠিক করে পারতে না ও বিভিন্ন জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। বর্তমানে আসন্তু জানিবা মস্তিষ্ক ম্যালেরিয়ার লক্ষণ সম্পর্কে। ফালসিপেরম ম্যালেরিয়া ভোগুথিবা রোগী বাহারকু গুরুতর জনা নপড়ুথিলে মধ্যে এই সব কারণরু হঠাৎ বিপদপূর্ণ জটিলতাকু গতি করে, যাহা মধ্যরু মস্তিষ্ক ম্যালেরিয়া অন্যতম। এথিরে আক্রান্ত ব্যক্তি মস্তিষ্ককু রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হেতু বাউলি চাউলি হুয়ে, কথা ঠিক কইপারে নাহি বা বুঝিপারে নাহি, বাত মারে, বেক স্বাভাবিকই ভাঙ্গি নহই নাঠি হয়ে যায়, রোগী সম্পূর্ণ অচেত হয়ে যায়। শিশু ও ছোট পিলামানকর অন্যান্য লক্ষণ নথাই কেবল জ্বরের পড়ি অচেত মৃত্যুমুখে পড়ন্তি। গর্ভবতী মা মানকর গর্ভ নষ্ট হয়ে পারে কিংবা গর্ভস্থ শিশুর শারীরিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়ে থাকে। মস্তিষ্ক ম্যালেরিয়া রোগের লক্ষণ সন্দেহ হলে তুরন্ত ভেষজ বিশেষজ্ঞ সেবা উপলব্ধ ডাক্তারখানার চিকিৎসা করা জরুরি। চিকিৎসার সামান্য বিলম্ব হলে রোগীর জীবন নিশ্চিত ভাবে বিপদাপন্ন হয়ে থাকে। মস্তিষ্ক ম্যালেরিয়া সহিত শরীরের অন্য অঙ্গর জটিলতা প্রকাশ পাইলে মেডিকাল কলেজ হসপিটালে রোগী চিকিৎসা আবশ্যক। মশা কামুড়ু রক্ষা পাই সাধারণ মশারি, ইনসেকটিসাইড ট্রিটেড মশারি ব্যবহার করা আবশ্যক। আবশ্যক স্থলে ঘরে DDT সিঞ্চন সরকারের দ্বারা করা যাই থাকে। মশা বংশ বৃদ্ধিকে রোকিবাই খালুয়া জায়গা পোতি পানি জমিবাকু নদবা, পরিবেশ পরিষ্কার রাখিবা জরুরি। পানিকুণ্ড, ফুলকুণ্ড, এয়ার কুলরু সপ্তাহকু থরে পানি বাহার করা আবশ্যক। এণে তেণে পইড়, নড়িয়া, সড়াই, প্লাস্টিক খোল, ভঙ্গা কাচ, টায়ার আদি ন পকাইবা আবশ্যক, কারণ সেথিরে পানি জমি মশা ডিম্ব দেই মশা বংশ বৃদ্ধি করিথান্তি। ঘরে মস্কিটো রিপেলাণ্ট ব্যবহার করা আবশ্যক। ঝরকারে নেট লগাইবা আবশ্যক। শরীরকু মশা কামুড়ু রক্ষা পাইবা উপযুক্ত পোশাক দ্বারা আবৃত করা আবশ্যক।
1: আমার স্বাস্থ্যরে শুনুলে আলোচনা মস্তিষ্ক ম্যালেরিয়া, আলোচক ছিলেন ডাক্তার বৃন্দাবন বিশ্বাল।

0: হ্যালো,
1: ভাই নমস্কার।
0: নমস্কার।
1: রেডিও নগর নারায়ণ প্রধান দুই বরহমপুর বগুড়া জেলা গঞ্জামরে কহুছিলি।
0: আচ্ছা, গঞ্জাম জেলারে আপনার বগুড়ারে বর্তমান কেমতি অছেন আপন নারায়ণ ভাই?
1: বহুত বঢ়িয়া আছি, বিন্দাসরে খুশি আছি। আপন কেমতি আছেন?
0: মু মধ্যে ভাল আছি। যেহেতু জ্যৈষ্ঠ মাস চালিছে, এবে গরমর পরিমাণ টিকে অধিকা রহুছি, নিজকে সতর্কতার সহিত চালিবা পড়ুছি। আপন কেমতি কোন করুছন্তি এবে কুহন্তু।
1: বর্তমান তো গরম জোর আছে।

0: ঠিক ঠাক তা ঘরে পৌঁছুচার কি না সেটা পিতামা তাঙ্কর গোটে চিন্তার বিষয় থাকে আপনি সেইটা কেমিতি কোন ম্যানেজ করতে
1: মোর ডে ওয়ান রু পুরা রুল থাকে কি মো বাপা মা ছড়া কোণী পিলা কাহা হাতে ছাড়বেনি যদি জেজেবাপা জেজেমা আসুচার তা প্রিভিয়াস ডে আসিকি সে মতো কহিকি যাবে কি কালি তা জেজে আসবে কি দাদা আসবে কি খুড়ি আসবে মা আসবে যা আসবে মতো দেখা করিকি যাবে বিনা পরিচয় বিনা মু কোণী পিলা কাহা সাংরে ছাড়েনি ইভিন মতো দিনে দুইটা পর্যন্ত মু সেন্টার রহবি সে ছুয়াটা ধরবি কিন্তু তা মা অফিস রু ফেরিকি আসব পিলা নেইকি যাব মু কেবে কোণী পিলা কাহারি সাংরে ছাড়িয়া চেষ্টা করেনি কি ইচ্ছা বি করেনি আটা হচ্ছে স্ট্রিক্টলি ইনস্ট্রকটেড স্কুল ক্যাম্পস ভিতরে অল দ টিচর সেমান বি কেবে ছাড়ন্তিনি দে আর ভেরি কোঅপারেটিভ
0: আজ্ঞা এই যে পিলা সুরক্ষা কথার গোটে কথা মনকু আসছি আপনার পচারিবু যে গোটে সময় লা যেমিতি কি আমি সব পিলা দিনে ঘরে মা বাপা বা অজা আই জেজে বাপা জেজেমা এমান পাখে বসিকি পাঠ পড়ুলু তাপরে কিছু দিন পরে আমি প্রথম শ্রেণী যাই না লিখে দিয়ে যাওয়া কিন্তু এবে আজকাল আমি দেখুছু যে এই যে প্রি স্কুল প্লে স্কুল পরি সব বিদ্যালয় মান গড়া হচ্ছে এইসবর আবশ্যকতা কোণ কেমিতি রয়েছে বলে আপনার কহবে
1: আগুর মোর বি মনে আছে আমি যেতলে স্কুল কু স্ট্যান্ডার্ড ওয়ান রে যাওতলে তা পূর্ব আমার ঘরে জেজেবাপা জেজেমা ভাই ভৌণী সমস্ত থিলে সমস্ত সহ খেলিয়া কো আম পাখরে সময় থিলা কিছু নলে জেজে গপ্প কহিবে ভাই অছি খেলিব কিন্তু আজিকালি দেখন্তু সমস্তর বাপা মা বি কাম করুচন্তি প্রতি ঘরে গোটি গোটি ছুয়া তাঙ্কর না কি ভাই অছি না কিছু ভৌণী বি অছি সে কাহা সহ খেলিবে কিছু টাইম ন পাইলে বি আজিকালি দেখন্তু মোবাইল দেখুচন্তি বহু সারা সবু পিলা এবে মোবাইল এডিক্ট কিন্তু কোণ যেহেতু তাঁকরে কে না খেলা তাঁকু শুণবা কে না প্লে স্কুল সে কোণ আসছেন তাঁকর বয়সর ছোট ছোট পিলা মানে আসছেন খেলুচার তাঁক সহ গপ করুচার সে কেতে সুন্দর ভাবে আসি কথা সে কোণ কথা হুম গড ওনলি নোজ কিন্তু সে ভিতরে এত সুন্দর গপ চালিথিব সেইথিরে হি সময় কটি যায়
0: ই গোটে ঠিক কথা কহিলে যে ঘরে বর্তমান উভয় বাপা মা কর্মজীবী আউ ঘরে হয়ত বয়স্ক বা জেজে জেজেমা কিংবা অজাইঙ্কর উপস্থিতি না ছোট পরিবার বাপা মা আর গোটে ছুয়া যেমনি আপনার কহিলে পরিবার ভিতরে পিলাটি বড়ি উঠিবার সময় সাংসাথী বিহীন হয়ে যাচ্ছে সেই দৃষ্টি দেখবা গেলে প্লে স্কুল আবশ্যকতা রয়েছে আজ যদি জনে প্লে স্কুল করা চাহিব যেমি আমি দেখুছু যে এ গোটে সাধারণ আল উপার্জনের মাধ্যম পাল্টিছে এইভাবে গোটে অনুষ্ঠান গড়া নিজে আত্মনির্ভর হওয়া জনক কোণ সব করা পড়ব বলে আপনার কহবে
1: প্রথমে তো আপনার প্লে স্কুল কোটি করছেন আপনার সেই জায়গার গোটে রেকি করা পড়ব কাহা সহ আপনার যাচ্ছেন কম্পিট করা আপনার নিজক সেই কম্পিটিটর মান ভিতরে কেমিতি স্ট্যান্ড আউট করবে কোণ হটকে কলে তো আপনার পাখক আশটা প্লে স্কুল আপনার পাখক কাহিকি আজকে প্যারেন্টস যাব আমি তো নূয় এই ফিল্ডে আপনার নূয় এন্ট্রি করবে আপনার পাখে কোণ সেইটা হচ্ছে আপনার ইউনিক সেলিং পয়েন্ট সেইটা আপনার গোটে ভেরি স্ট্রংলি ইউ হ্যাভ টু ডিসাইড মু এটি কোণ করবি তাকে মো পাখে গোটে প্যারেন্টস যেত কালি সকালে আসুচি হি অর সি শুড বি ভেরি হ্যাপি কি চল মু মো ছুয়া যেটি ছাড়ুচি সি ইজ গোয়িং টু লার্ন সমথিং ফ্রম ইয়ার তো আপনার সেইটা গোটে ডিসাইড করা পড়ব সেকেন্ডলি হচ্ছে যেতবে আপনার গোটে জায়গা নৌচার আপনার সবুলে সজেস্ট করতু কি এটা গোটে গ্রাউন্ড ফ্লোর হয়েছিল আশ্চিন্ত ভাবে পিলা খেলা গোটে ছোট জায়গাটে থাকবে যেটি কি সে আসব খেলিপার পিলা তো আজ নহলে কালি নিশ্চিত পাঠ পড়ব নো ডাউট কিন্তু খেল খেল যেটা কি পিলার বহুত মু গোটে স্পোর্টস ফ্যান মো মু ভাবে যে স্পোর্টসটা হচ্ছে পিলা মানক বহুত হেল্প করিবো আগুক সেমানকর বড়িবারে আর সেমানকর কনসেন্ট্রেশন সেমানে বাহারে যেতে খেলিবে সেমানে সেতে ফোকাসড হইকি রহিবে এইটা পিলা মানক মু ভাবিবি যে নিহাতি গোটে গ্রাউন্ড ফ্লোর হইথিবো জায়গা থিবো পিলা মানক খেলিবা পাই
0: আজ্ঞা
1: সেমতিয়া জায়গাটা যদি হইথিবো তাহলে আপন প্লে স্কুল করি পারিবে
0: আর পুঞ্জি
1: সেথিপাই আপনার গোটে প্লে স্কুল করা আজিকা ডেট্রে 10-12 লক্ষ টাকা নিহতি ভাবে দরকার কারণ টয়েজ আউটডোর টয়েজ অছি ইনডোর টয়েজ অছি ক্লাসরুম সেটঅপস অছি তাপরে পিলা মানকু রঙ দেখিলে বহুত ভালো লাগে যেটা কি তাঙ্কা আখিকি ক্যাচ করিব আপনকু পেইন্টিংস করিবার অছি সেগুড়াক তাপরে তাঙ্কর মন্টিসরি টয়েজ বি দরকার চার্ট পেপার দরকার ফ্ল্যাশ কার্ড দরকার এইগুড়া সব করা মোট 10-12 লক্ষ টাকা নিহতি ভাবে দরকার
0: আজ্ঞা এথিপাই কোন জনে চাইলে ব্যাংক রু লোন নেই পারিব কি
1: হ্যাঁ ম্যাডাম এথিপাই তো আজকাল অ্যাজ অ ওমেন

শ্রোতা বন্ধু, এটা হচ্ছে আজ আদিবাসী কার্যক্রম। পরবর্তী কার্যক্রম ওড়িয়ার সংবাদ রিলে করে প্রচার করছি আকাশবাণী কটক কেন্দ্র শুনে পারিবে কিছুক্ষণ মধ্যে।

0: ଶୁଣୁଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବନମଲ୍ଲିକାର ସପ୍ତମ ଭାଗ। ରଚନା ଏବଂ ପ୍ରଯୋଜନା ରମାପଦ ନନ୍ଦ, ସଙ୍ଗୀତ ତାରାକାନ୍ତ ପଣ୍ଡା। ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ର।
1: শ্রোতা বন্ধু, এতবার যা কার্যক্রম রিলে করে শুনাইল আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী বারিপদা। আরম্ভ করুচু একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আজ এতে শুণন্তু লেকিন কথাচিত্র কিছু গীত। সঙ্গীতরে অছন্তি হৃদয়নাথ মঙ্গেশকর এবং গীত রচনা করছন্তি গুলজার। শুণন্তু কথাচিত্র লেকিন।